ফিদাকাহ মেকেললে সগালকে কিত্রো গরমত কা কাউজে সেই লমড় হেকল ফিদাকাহ মেকেললে সোতম সেরত গাদু গরমত কা গহেনি আবলি কা হাড়িতে আওয়াতি কা হেওয়ে বাদা আইকুতাগা হেরলে গাদি মাহে বাদা গদামক আনসেন গামি কা হেওয়েনি আইরক সিনাল সিননি ওয়াহাত কা গড়েনি দগা সরতন সিননি ওয়াহাত কা গড়েনি কবেলে সিননি বাকি আসিন গড়েনি দেগি গসা সিননি মেদকে কাহি কিলেন কি হিনন দল আহাবা গরবুত কা গহেনি মিদি দল আহাবা গরবুত কা গহেনি থাকি কে তৈয়ারা গবাবুম বাদ হাসেন বাদল হুসুফ দেখকে নাগি রহগে দনা বাদল হুসুফ দেখকে নাগি রহগে দনা দিয়া সগলা বল সগালা ইতিয়া ইনকি তন উপর আবাহতে সিম্পিল করে রিবে কিনারে দাবিতে কি সেরা মেরা রফিয়ে ইন্দ্রিয়া হাগল নি কইতা কিতল ভুতো উমকা উমকা আকেলে দুসে সন্তকে তুমি হেবে আপনা আফায়া নি গিনবিনন হাগে ইতা দিতি তো মনাসকাতে

0: Continuing on, take a look at this lovely open cabinet. Oh wait, it's actually another Murphy bed. It's folded down in seconds and even comes with its own desk, so you can watch our interesting and creative design videos without getting out of bed. You can adjust the angle of the bed automatically, and there's lots of place to store your books, drinks, or gadgets. When you do eventually have to get up though, it'll only take you a few seconds to put your bed away. This one has a very similar design, but you'll notice it's much wider. It's still assembled with ease, and now both you and your other half have shelves, cupboards, and a desk to use. It still only needs one of you to fold the bed away though. Next is the Span Coffee Transformer Table. In just a matter of seconds, it can transform from a dining or business table into a much smaller coffee table. The ends fold inwards and are stored within the body of the main table, which is then lowered or raised by pulling on the lever underneath and applying either upwards or downwards pressure. It adjusts between 30 and 11 inches off the ground. When it comes time to extend it again, simply pull out the ends, unfold the surface panels, and slot it all together. The table can be moved with ease, no matter which stage it's at. And depending on the number of people, one or both ends can be extended or hidden away. It's a very simple design that increases functionality for use in multiple different occasions, seating anywhere from 1 to 8 people around it. The Origami Table is a space saver's dream. In a couple of speedy developments, watch this table mystically unfold into a comfortable round table. The round origami table is an imaginative piece that will fit any small room. Whether you are searching for a dinner table or an expansion to an adaptable work area, the origami table settles on an optimal decision. The table effectively hides into a wardrobe to create open space when you need it. Discover the enormous capability of this helpful, extraordinary table. The same company also makes the Compato Murphy Wallbed Revolving Bookcase with Table. This revolving Murphy bed has a shelf unit that spins around and opens into a king-sized bed. You can also have a sliding table on the front or even a TV. The premium spinning bookshelf divider bed is designed and made in Italy and offers a total bundle, the sleeping cushion and the dinner table, which are totally hidden. It's a real challenge not to be intrigued by this one-of-a-kind divider bed. The bookshelf can blend into a room with a bigger library, fill any elaborate racking space, or be a sole shelf in a smaller room. With a couple of basic exciting bends, your books are stowed away. You can bring down your bed for a decent night's rest. Excellent design, totally completed by Italian design gurus. The big dinner or office table flawlessly hides when not required, and the racking has a lot of vertical stockpiling to keep your home organized.
1: বেনি হার্লেম বন্ধুরা, এবার এই ভাইজানকে দেখুন। তার হেয়ার স্টাইল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে তার নাম আমাদের লিস্টে কেন রয়েছে। বন্ধুরা, এই ব্যক্তি তার সবথেকে লম্বা এবং খাড়া চুলের জন্য ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করে নিয়েছে। এই ব্যক্তির চুল উপরে 52 সেন্টিমিটার পর্যন্ত খাড়া হতে পারে। এই ব্যক্তির একটি মেয়ে রয়েছে আর তার চুলও তার বাবার মতোই লম্বা এবং স্পেশাল। এই দুইজনের হেয়ার স্টাইল সত্যিই অদ্ভুত। এই দুইজন তাদের ভিডিও এবং ছবি ইনস্টাগ্রামে আপলোড করে, যেখানে তাদের মিলিয়ন ফলোয়ার রয়েছে। জেফ ডাবে বন্ধুরা, এই ব্যক্তির হাত দেখুন। তার হাত একদম হালকের মতো মনে হচ্ছে। মানতেই হবে, এই ব্যক্তির হাত সত্যিই হালকের মতো। বন্ধুরা, জেফের হাত ছোটবেলা থেকেই অনেক বড় এবং ভারী ছিল। তার হাতের আকার প্রায় 49 সেন্টিমিটার, যেটা কোনো সাধারণ মানুষের পায়ের সমান। জেফ ডাবে ছোটবেলা থেকেই তার নিজের শক্তি সম্পর্কে জানত। এই জন্য সে ছোটবেলা থেকেই আর্ম রেসলিং অর্থাৎ পাঞ্জা লড়াই শুরু করে এবং অবসর সময়গুলো সে তার স্ত্রী এবং মেয়েদের সাথে কাটায়। ভিক্টোরিয়া রাইট বন্ধুরা, এই মহিলার থুতনি যে কোনো সাধারণ মানুষের থেকে অনেক বড়। তার থুতনি তার অর্ধেক ফেসের সমান। ভিক্টোরিয়া রাইটের একটি বিরল রোগ রয়েছে আর এই রোগীর সংখ্যা পুরো বিশ্বে মাত্র 250 জন। এই মহিলা তার এই সমস্যাকে মেনে নিয়ে জীবন চলা শিখে গিয়েছে। এখন তার চেহারার জন্য কোনো সমস্যা নেই আর বর্তমানে সে একজন বুক রাইটার এবং ব্লগ রাইটার হিসাবে কাজ করছে এবং অন্যদেরকেও সাহায্য করছে। ইয়েকাতারিনা লিসিনা বন্ধুরা, লিসিনার পা পৃথিবীর সব থেকে লম্বা পা। এই মেয়েটির উচ্চতা দেখে আপনারা বুঝে গিয়েছেন যে তাকে মালা পরাতে তার পরকে টেবিলে চড়তে হবে। বন্ধুরা, এই মেয়েটির পায়ের সাইজ প্রায় 133 সেন্টিমিটার। এই মেয়েটির পা এত লম্বা হওয়ার কারণে তাকে অনেক বড় জুতো পরতে হয়। বন্ধুরা দেখে নিন, পৃথিবীর সব থেকে ছোট মানুষটি এই মেয়েটির পায়ের কাছে কতটা সামান্য।